0: मन की बात है जन जन की, सभी की कुछ अपनी सी, संघर्षों के कुछ किस्से, कहानी कुछ सफलताओं की, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक। होती है मन की बात प्रधानमंत्री के साथ, तो सुनिए इस महीने 31 मई सुबह 11 बजे मन की बात।
1: आकाशवाणी कोलकाता, खबर पढ़ी সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো মজবুত করার ব্যাপারে সম্মত হয়েছে। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। হাইকোর্টের রায়ের ভিত্তিতে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ মধ্যপ্রদেশের ভোজশালা মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশে অনুমতি দিয়েছে। পশ্চিমবঙ্গে সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ভারত নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেছেন, গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।
2: हम नीदरलैंड को भारत के सबसे महत्वपूर्ण पार्टनर में से मानते हैं। नीदरलैंड भारत के टॉप 5 इन्वेस्टर्स में से एक है। हमारे हिस्टोरिकल, कल्चर और पीपल टू पीपल टाइज भी बहुत गहरे हैं। डेमोक्रेटिक वैल्यूज, मार्केट इकोनॉमी और रिस्पॉन्सिबल बिहेवियर, ये हमारी साझी सोच का हिस्सा है। हमें नीदरलैंड की एक्सपर्टीज और भारत की स्पीड और स्केल को हर क्षेत्र में जोड़ना चाहिए।
1: প্রধানমন্ত্রী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে সুইডেনের গথেনবার্গ পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি একটি ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টানসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা ও বাণিজ্যের নতুন নতুন সম্ভাবনার দিক নিয়ে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানান। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভেঙে দিতে হতে পারে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চ হারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ASI মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশে অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যেই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায়ে জানিয়েছিল। এই রায়ের ঠিক একদিন পরে ASI তাদের এই সিদ্ধান্ত জানালো। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এনএইচআই এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এনএইচআইডিসিএল এই পদগুলির দেখভাল করবে। যে সাতটি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর এবং বনগাঁ হয়ে গোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। অন্যদিকে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL-কে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির উপর ধার্য মূল্য সংশোধন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপের সূত্র ধরে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যার শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত পিভি কুলকার্ণী এবং মনীষা বাগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। শিক্ষামন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14-18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ে প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14-18 বছর বয়সীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দুই দেশের সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বৈরিতা প্রশমনে যে কোনো প্রচেষ্টাকে রাষ্ট্র

0: সংঘ সমর্থন করবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলিকে যুদ্ধবিরতির শর্ত সম্পূর্ণ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা মহামারি নতুন করে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সেদেশের সরকার। দেশের পূর্ব প্রান্তে ইতুরি প্রদেশে এই প্রাদুর্ভাবের পেছনে বুন্ডি বুগিও নামে একটি স্ট্রেন সক্রিয় রয়েছে বলে কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা জানিয়েছেন। তিনি জানান, এই নির্দিষ্ট স্ট্রেনটির বিরুদ্ধে লড়াই করার মতো কোনো প্রতিষেধক বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। এর মারণ ক্ষমতা এতটাই বেশি যে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় 50% পৌঁছতে পারে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু হবে সন্ধে 7:30। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় এই খেলাটি অনুষ্ঠিত হবে। একটি প্রতিবেদন।
1: আইএসএল ডার্বিতে আজ এগিয়ে থেকেই শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই প্রথম লীগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে রেখে মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে দু দলের শেষ কয়েকটি ম্যাচ যদি বিশ্লেষণ করা যায়, তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে দলগত শক্তিতে এগিয়ে ইস্টবেঙ্গল। নিজেদের শেষ দুটি ম্যাচ ড্র করায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে সবুজ মেরুন দল। দু দলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে অস্কার বুজোর দল। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন, মাঝমাঠের নিয়ন্ত্রণ করবে কোন দল তার উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মোহনবাগানের কোচ সেরজিও লোবেরো বলেছেন, এই ধরনের স্নায়ুর চাপের ম্যাচ জেতাই যে কোনো কোচের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো বলেছেন, ড্র করার মানসিকতা নয়, গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে 90 মিনিটে মাঠের লড়াইয়েই হারানো তার লক্ষ্য। আজকের মহারণে যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটাই এগিয়ে থাকবে। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের পর আইএসএল এর ট্রফি জয়ের ভাগ্যেও কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা সময়ে তার উত্তর দেবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ভারত ও নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো মজবুত করার ব্যাপারে সহমত হয়েছে। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন উপস্থাপনা।
2: নমস্কার, ইউ আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার মনীষ কানুবাট শুনুহোস। प्रथममा प्रमुख समाचार। पश्चिम बंगालमा आरजीकर मेडिकल कलेज दुष्कर्म र हत्या मामिलाको सुनवाई कलकत्ता उच्च अदालतका न्यायाधीश सम्पा सरकार र न्यायाधीश तीर्थकर घोषको डिभिजन बेन्चले गर्नेछ। दिल्लीको एक अदालतले निट पेपर लिक मामिलाका कथित मास्टरमाइन्ड पीबी कुलकर्णी र अर्का आरोपी मनिषा बाघमारेलाई 10 दिनको सिबिआई हिरासतमा पठाएको छ। भाजपाका राष्ट्रिय प्रवक्ता राजु विष्टले प्रधानमन्त्री श्री नरेन्द्र मोदी र मुख्यमन्त्री श्री शुभेन्दु अधिकारीको नेतृत्वमा जनतासँग गरिएको हरेक प्रतिज्ञाहरू पूरा गर्न प्रतिबद्ध छौँ भनी बताउनुभएको छ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको हत्या गर्ने उल्लेखनीय नकली इमेल पठाएको आरोपमा एक युवकलाई पक्राउ गरिएको छ। अनि मौसम विभागले पश्चिम बङ्गाल, सिक्किम, तमिलनाडु, पुडुचेरी, कराइकल, केरलम, माहे र दक्षिण भित्री कर्नाटकका केही ठाउँमा आगामी 3-4 दिनमा भारी वर्षा हुने अनुमान व्यक्त गरेको छ। अब समाचार विस्तारमा। पश्चिम बङ्गालमा आरजीकर मेडिकल कलेज दुष्कर्म र हत्या मामिलाको सुनवाई कलकत्ता उच्च अदालतका न्यायाधीश सम्पा सरकार र न्यायाधीश तीर्थकर घोषको डिभिजन बेन्चले गर्नेछ। यसअघि न्यायाधीश राजा शेखर मन्थन र रोय चट्टोपाध्यायले 11 मईमा मामिलाबाट आफूलाई अलग गरेका थिए। एकमात्र अभियुक्त सञ्जय रोयलाई जनवरी 2025 आजीवन कारावासको सजाय सुनाएको थियो। यो मामिलाको अनुसन्धान केन्द्रीय अनुसन्धान ब्युरो सिबिआईले गरिरहेको छ। अनुसन्धान एजेन्सीले सञ्जय रोयलाई मृत्युदण्डको माग गरेको थियो, जबकि उनले उनको रिहाईको लागि निवेदन दिएका थिए। पीडितका आमाबाबुले मामिलाको पुनः अनुसन्धानको माग गरेका छन्। मृतकका आमाबाबुले कोलकाताको सियालदा अदालतमा मामिला दायर गरेका छन्, जसमा तृणमूल काङ्ग्रेसका पूर्व विधायक निर्मल घोष, सञ्जीव मुखोपाध्याय र धोला पुलिस स्टेसनका तत्कालीन इन्चार्जलाई पक्राउ गर्न माग गरिएको छ। पीडितका आमाबाबुले पीडितको शवको दोस्रो पोस्टमार्टममा अवरोध गरेर उचित प्रक्रियाहरू पालन नगरी हतारमा शवको दह संस्कार गरेको बताएका छन्। दिल्लीको एक अदालत

0: अब मौसम सम्बन्धी समाचार। भारतीय मौसम विज्ञान विभागले आज देशका विभिन्न भागहरूमा भारी वर्षा र केही क्षेत्रहरूमा अत्याधिक गर्मी हुने सम्भावना औल्याउँदै विशेष चेतावनी जारी गरेको छ। विभागका अनुसार आज अन्डमान र निकोबार द्वीप समूह, उपहिमालय, पश्चिम बङ्गाल र सिक्किमका केही स्थानहरूमा भारीदेखि धेरै भारी वर्षा हुने सम्भावना रहेकाले ती क्षेत्रहरूका लागि अरेन्ज अलर्ट जारी गरिएको छ। अर्कोतर्फ मध्यप्रदेश, राजस्थान, उत्तर प्रदेश र विदर्भ क्षेत्रमा भने भोलिसम्म तीव्र रूपमा गरम हावा अर्थात् लू चल्न सक्ने जानकारी गराएको छ।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রদীপ মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন ও ইনকিউবেশনের কেন্দ্রের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতে সফল হয়েছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 23 রান হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহারা দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ কিস্টারসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয় পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবেন। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেনের অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসের দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়াল মেলনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের

0: করা হচ্ছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার কালিনাগা সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন, যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা প্রকল্পের ওপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাশিয়া জানিয়েছে, গত 1 বছরের বেশি সময়ের মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর কাছে খিমকি এলাকায় একটি ড্রোনের হামলায় এক মহিলা প্রাণ হারান। অন্যদিকে পোগোরেলিক গ্রামে একটি নির্মাণস্থলে ড্রোনের হামলায় 2 জনের মৃত্যু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300-এরও বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে, এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমন্বয় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনার এবং উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, NID-র মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন ও পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে।
1: NID এক প্রকার সে রচনাত্মকতা কে আধার পর ইনোভেশন ওর উদ্যমিতা তিনো কো জোড়নে বালা এক সংস্থান। জব NID কি স্থাপনা হুই হো তব মুঝে লাগতা হ্যায় কি ইসকে উদ্দেশ্য কো বহুত আচ্ছে তরিকে সে সোচা হো।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালে পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মানে প্রদানের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 GW বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরাজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার ভার্চুয়াল সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মধ্যে যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হল। IPL ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবার IPL এর প্লে অফে পৌঁছেছে। ধরমশালায় আজ IPL এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু 20

0: চার উইকেটে 222 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব 20 ওভারের শেষে 8 উইকেটে 199 রান তুলতে সমর্থ হয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে 2 দিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: সমাচারপছি পুনঃ স্বাগত। শ্রোতাহরু, অবকো ক্রমমা প্রস্তুত ছ ভুটানী কার্যক্রম।